0: জাতিগুলো তো মান্ডালে
1: আসুয় দশকে অন্তিম দবসাক
2: রোমান্টিক মতক স্মরণ
3: হ্যালো
4: ওয়াগে কল একটা ওয়াগে রিকোয়েস্ট একটা সেট ফিনা হোদ মতানা কিন্দর হ্যান্ডাব উইজ

বিন্দুয়াত সে একল হাই আনু পাহাই আনু পাহাই আনু পাহা আবিত কিয়ান দালা ইয়ান্ন মগে আন্ন গিয়েপু এয়া আয়তাওত ওয়া মকে দেখরান্নে